Kan ngai thak ta kha RDC lel du omi zai ni a hla ron sa kha sam ti hla ani ba han moi vong vong thin em tro kham om lo thin hle mai sms kan sia lo kong vi kung te ron langa a moi tak se sar ithang thiam hle mai min oi del dal mai ron ti a sar vi kung te chunga lom thu kan sei ni o meng moi te ron langa arge kan bang ta chana selling dan garon thok lut nga le ron ti a chana selling khan ngun de bino ngai thar o meng moi te inkom ma inkom bang ron nu le nga la van rin om chek chek em meng moi te chunga lom thu kan sei কে গাই খোল শ্রিং লঙাল দুসে লাহি কে পন কু উলু তুকা আলু ছু থু সন নি আসু হে থিম বোক রন দে নং চেয়েছু কে গাই খোল শ্রিং খা জেল চা মারন লু তা আর জে আর কে ইনখোম কন বং চে এ ইজাই তির তুরখা ইউ তি পুইন নি তান তি আর জে নু নুই কবুলা অম্মা হেমে জয় ফেসবুক লাইফ রন চন দোনা মেল থাক মাই ইন থির দো নি ও জেল চা মারন লঙা ইনখোম বং চে আহ দেখা দুদ হেন আর জে চয়েস পথিয়ান ফং লা হুন কন মং মে কা পথিয়ান ফং লা মোয় তক তক মঙ্গিন কন লো চিল সুনজম দোন চে ওয়া ইনরিন পোহা হে ফা সো তোরা হাই লেন থে তুনা আচুয়ান অলিফ থিং নয়াতি লাসি লুরিনা সকন গাই থালে আং আই থু জং জং তে তান খান ইন্দু সক তিন কন হা নি সেলেন থে